হাতে হে সবল বাহুর আঘাতে, ধাম্র বরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে, ধমধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে, হাজার দেহ দোলে হাজার দেহ দোলে, নতুন দিনের আহ্বানে হাজার চোখের আগ

প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই জীবন রেলের যাত্রী যে ভাই জীবন রেলের যাত্রী যে ভাই প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয়।

না পাওয়ার কালো ধোঁয়া কাশিউড়ে, চলতি চাকায় বাজে যন্ত্রণাটায়, চলতি চাকায় বাজে যন্ত্রণাটায়, প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয়।